কুড়মাড়ি কুড় বেসনহার, কুড় সয়না কুড় রূপা কুড় পেনহার, কুড় কায়া কুড় কপড় কুড় রূপা পার, কুড় মিয়া কুড় বিবি খাপ হয়ে খার, কুড় কুড় এনেহ লগা বিসরিয়া করতার, কিস নাল কিচে দোস্তি।

পা ভুলে সোতে দারা সে প্রীত লাগা এক উত্তম পন্থ শুনেও গুর সঙ্গত তেহে মিলন্ত জম ত্রাস মিটাই এক অরদাস পাঠ কীরত কি গোরে।